0: बीत जाएगा बे 2026 अबे नेट शुरू भइल है यार ऐसा नहीं सचो मते नाल फॉरबाय इतना जल्दी जाएगा एक साल इतना जल्दी जाएगा आपका हमार जीवन भी सोचने लगा था तलमाल फॉरबाय या तो जोन जोन जो ची तो के करेक बा नीत तफिल अर्ज तला जोन तो के करे के बा तू कर ले हल्दी से Dit is trouwens de stem van Avisha geweest. Avisha Birehiga, Brasa Vesper. Toe aie, toe sunie, toe dekie. Ja toch? Ham jai la dekie kon gana or apke sunai. Dit is een Satvika.
1: Exclusive
0: ke zaad Satvika, ki awaas. Thora deer tak apke sunate ham. Ek jhalak. Jaldi jaldi ek hader een heel snel doorheen gaan sunne walo. Want tot na samai na haiga toch? En natuurlijk Brassafest, eind van de maand 29 en 30 augustus. Zaterdag 29 en zondag 30 augustus. Den Haag, Sheher Meijer. Den Haag, we komen eraan. Oye bhi, Gia. Gia, mede hega. Shayad aap sochat hoye, Gia konchi hega. Gia thayega ego bahut barka hal Den Haag mein hega. Den Haag Zuid mein. Gia Event Center. Jonathan me mange adres jane The Werf 11. U heiga adres Gia Event Center ke. O ma pe rehiga Ujala ke Brasa Fest. Jab jis programa rehiga. Met heel veel kraampjes, tentjes, khana pina, naach baja, sab kuch yaar, alles onder één dak. और इन दाग के मतलब हैगा कि बाहर ना हैगा मार अंदर हैगा इंदौर दस चाहे बारिश आएगा चाहे मोई वेर रही चाहे स्लेक्ट वेर रहेगा ब्रासा फेस्ट उतने स्पांग रहेगा ऑल द टॉपर्स आर इन देयर बैग हम आपके टॉप सुनावे मांगे लागो दूसर झलक भी दोसन हम गनवा रोक बे यार दोस हम एफन च जाइला खोजे कहां एक वन गनवन हैगा देखी तो एगो प्लेलिस्ट हमें मिलल नेट Dus we gaan onze playlist gewoon starten. Als het werkt tenminste, Prius Onewallo. Want ik kreeg hem een beetje aangeleverd, broeia broeia hier. Dus we moeten even kijken of het allemaal wel werkt. Jesse Hammangila, tot nu toe werkt het niet. Dus apa maar awas sunega isait. Organwana sunega. Dus wat er aan de hand is, hamuke patanahiga. We gaan het even overslaan. Dit werkt niet. Dus ham apke sa jaila terug naar waar ik was. Laten we hier naartoe gaan. Ja toch? Thora se vervelend heiga, techniek wa jape. Want haar maar assistentie, John heiga na mooi he, en ik kon er zomaar in. Maar het lloyd gebeurt er, ha. Techniek kareke. Maar haar mee karek parega, dus geen probleem. Met dit, haar eigenlijk na jaar, haar batina. Ai, deze man gaat er ook bij. Eeuw londwa, eeuw artiest waar heiga. En hij heeft wel fans hoor, deze boy. Shivam Rajaram. Eeuw rehiga natuurlijk op Brasa Fest.

0: वो रहेगा तो संजना भी रहेगा वहां पे। एक से एक लड़की रहेगा स्टेज पे, तो स्लॉट वे इवन दे सो इस तरह असो तो इन द मूड साइन फ्रॉम द डामस रानी सर भाई। All right, live on stage there's Rani bhi rahega.
1: Meri arzi maan hai maula, tu hai sab kuch jaane wala, main hu tera maane wala, mujhko bhi to lift kar.
0: Helpful damas aur the on stage solo sign. Ab hum sunila, ab hum ganwan chalaila. Dan dringt het tot mij door dat er zoveel leuke zangeressen bij zijn gekomen in Nederland. Ik poos er haar schaarste, hoor haar rato. Van de goede zangeressen. Maar het is een heel mooi, mooie heiga zangeressen. Leuk. Zij is erbij.

0: थोड़ा मस्ती, थोड़ा खुशी, थोड़ा हलचल उजाला रेडियो।
1: You are. Dit is Edwin Gerritsen van de ANWB. Er staan nog 180 kilometer file. Het drukste moment van de middag ligt inmiddels achter ons.

tweetje, Sonia. We gaan genieten. Met elkaar daar. En we gaan allemaal een brasa geven aan elkaar. Ja toch? Brasa fest. पूरा परिवार के साथ आप ये अकेले में तो के नहु फावे के मख मा आवे के मन तो परिवार ले के आ सकेगा जो कुछ केंद्र में नहीं है केंद्र अंदर 1 मीटर ट्रोमस सोसो में एकदम ग्रेटेस्ट में आएगा भीतर माई को नेचुरली के नानी आजी ओमा ओपा टंटस ओम्स बुआ मौसी तो सब के लेके आइए पार्केर एक को प्रॉब्लम ना आएगा फॉलो पार्केर Dus toen we hier maar bij Den Haag Zuid mee. En toen we maar bij parkeerkast kregen. Dari, dari. Rasta bij het een aanjaga. Dus maar goed makkelijk. OV zit toen we hier te bieden. Geen enkel probleem. Lau, hem apke sunai. Ik ga volgende zangeres. Ja toch? Van de ene gaan we naar de andere toe. Dikje ja. En wat dacht je van haar dan? Zij is er ook bij. Roshana, Roshana is erbij, Roshana Balgobin.